ইশক হো চর্চ না হো রোশ না হো তুমি মিটা থাকে তোমার সাথে প্রোগ্রামে শামিল থাকে কথা বাজারে এসএমএস এসএমএস কে তরিকে কার সোলো আহে আসান আহে পাঁজি মোবাইল ফোন জি রাইট মেসেজ অপশন মে হলিয়া বনু এম আর ও লিখো স্পেস কিও স্পেস কা পই লিখো পাঁজি নালো পাঁজি গোঠে শহর জো নালো আই লিখি করে মোকলো আসান আহা 888